0: হ্যালো, আকাশ ভাই। হ্যাঁ জি, মিলিন ভাই, তুমি মেয়েতে বাত করছো? একদম মজা, কেম ছো তুমি? জি জি, তোমার আওয়াজ ওরখে গেই না?
1: আজকে মানে